বুধবার 17ই আষাঢ় 1948 শকাব্দ, 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ এবং 23ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:32 ও সূর্যাস্ত বিকেল 6:22 হয়ে 2 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 28 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় সুভাষিত দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা নার্সারিকরণ ও স্বাবলম্বী হন বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা স্কিন টাইমের বাড়াবাড়ি, শিশুর কথা বলার বাধা বলবেন ডক্টর সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে শান্তম চক্রবর্তী ও মুরলী দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী এশা মিত্র। 8:00 জানা অজানা, কথিকা পোকা খেকো গাছ, সংকলন ডক্টর অমিত বরণ দে। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী মদন মান্না। 8:20 কথিকা আহা ইরিশ বলবেন সুরবেগ বিশ্বাস। 8:30 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠান খেয়াল পরিবেশন করবেন শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা।

উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11টা যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, অতিথি রোবোটিক্স ও এআই গবেষক অরিজিৎ দাস, উপস্থাপনা শ্রীপন্না পাল ও দেবজিৎ অধিকারী, 12টায় আধুনিক পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়, 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুরঞ্জন চক্রবর্তী, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বিষয় স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার, সুস্মিতা চৌধুরী অনন্দিতা মজুমদারের সঙ্গে আলোচনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1টায় বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল আমার কলম, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5টার ক্রীড়াঙ্গন দিয়ে, থাকছে গুগলি, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিষয় আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বিষয়, টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের শিক্ষক সোমনাথ ঘরাই ও 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন শিল্পী ধরমদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ কথিকা ডিজিটাল ইন্ডিয়া মিশন, বলবেন গুরুপদ সোরেন, সাঁওতালি লোকগীতি পরিবেশন করবেন তারপরে শিল্পী লক্ষ্মীরাম মুর্মু ও ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরে পর থাকছে কৃষি কথার আসর, বিষয় লাভজনকভাবে মাছ চাষ, এ বিষয়ে ডক্টর অনিন্দ্য সুন্দর ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, তারপরে থাকছে কেঁচো সারের গুরুত্ব, এ বিষয়ে ডক্টর সোমা বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়, 7:30 সমীক্ষা, 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন, অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয় বিশ্বাস, শুনবেন দ্বিতীয় পর্ব প্রযোজনা দুর্বাদে, 9টায় স্বাস্থ্য সমিতির অনুষ্ঠান ঠুমরি ও দাদরা, পরিবেশন করবেন শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, 9:30 অনুরোধের আসর সমস্ত ধরনের গান নিয়ে, 10টায় থাকছে বাংলা ছায়াছবির গান, 10:30 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়, 10:50 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী মিতা কুণ্ডু, 11টায় লোকগীতি শুনবেন সুরঞ্জন চক্রবর্তীর কণ্ঠে, 11:10 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠান সানাই পরিবহন করবেন গাহর হলি খান, সঞ্চয়িতা আজকে দ্বিতীয় প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে, খেয়াল পরিবেশন করবেন শিল্পী রাকা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী এশা মিত্র, 6:35 রামচরিত মানস, শুনবেন 165তম পর্ব, 6:45 ভজন পরিবেশন করবেন মনমুন রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুভাষিস বন্দ্যোপাধ্যায়, 8:30 নজরুলগীতি শিল্পী মদন মান্না, 8:50 লোকগীতি শিল্পী রঞ্জিত চক্রবর্তী, 9:10 রাজধারা, বিষয় বিশ্ব অ্যালার্জি দিবস, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অ্যাঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদফ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12টায় সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই পরিবেশন করবেন গাহর হলি খান ও সহশিল্পীবৃন্দ, সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:10 নজরুলগীতি দিয়ে, শুনবেন শিল্পী মিতা কুণ্টুর কণ্ঠে, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলছেন, 7:10 শ্যামা সঙ্গীত শিল্পী মুনমুন রায়, 7:30 দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন ইংরাজি সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকা, 9:16 স্পটলাইট, 11:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন সুবদ্ধ সঙ্গীত, ছায়া ভৈরব এবং গান্ধারীর আগে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়।

শুনলেন ছায়া ভৈরব এবং গান্ধারী রাগে খেয়াল রাকাম মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ঈশা মিত্র।

রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঈশা মিত্রের কণ্ঠে। এখন রামচরিতমানস শুনবেন, 165তম পর্ব।

শুনলেন রামচরিতমানস। এখন ভজন পরিবেশন করবেন মুনমুন রায়। প্রথমে জন্ম জন্ম কা, তারপরে আবন কাহে গায়ো।

গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালটা শুরু করি একটা ছোট্ট গল্প দিয়ে। কেমন? মনে করো এখন সকাল 6টা বাজে, ঘড়ির অ্যালার্ম বেজে উঠল, তুমি অ্যালার্ম বন্ধ করলে, তারপর কোনো কিছু না ভেবেই তোমার হাত চলে গেল মোবাইলের দিকে। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর ফেসবুক, তারপর খবর, তারপর ইনস্টাগ্রাম। হঠাৎ খেয়াল করলে 15 মিনিট কেটে গেছে। এরপর তাড়াহুড়ো করে বিছানা ছাড়া, চা তৈরি হচ্ছে, কিন্তু মনটা তখনও ফোনের সেই খবরটা বা সেই ফিডের মধ্যেই কিন্তু আটকে আছে। চা খেতে খেতেই মনে পড়ল আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজের কথা ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো গতকাল যার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল আর কি, সে কি এখনও রেগে আছে আমার উপর? তারপর আবার ভবিষ্যতের চিন্তা, এ মাসের

রোজ পরের সপ্তাহের প্ল্যান, এরই মধ্যে কখন যে এক কাপ চা শেষ হয়ে গেল তার খেয়ালই করলে না। আচ্ছা, এমন সকাল কি শুধু এই গল্পের মানুষটার নাকি আমাদের অনেকের? হয়তো তোমার, হয়তো আমারও। জীবনের একটা অদ্ভুত ব্যাপার জানো, আমরা সবসময় কোথাও না কোথাও পৌঁছতে চাই, তাই না? ছোটবেলায় ভাবতাম বড় হলেই জীবনটা সহজ হবে, আর বড় হয়ে ভাবলাম চাকরি পেলেই নিশ্চিন্ত। চাকরি পেলেও হয়তো মনে হবে যে আরেকটু প্রতিষ্ঠিত হলে তবেই শান্তি, তারপর আরেকটু সময় পেলে নিজের জন্য বাঁচবো, আরেকটু সময় পেলে তখন নিজের জন্য ভাববো। কিন্তু সেই আরেকটু কিন্তু আর আসে না। জীবন এগিয়ে চলে, ক্যালেন্ডারের পাতা বদলায়, ঋতু বদলায়, মানুষ বদলায়, কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না যে বর্তমান মুহূর্তটাই কখন নীরবে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। জানো, সেদিন একটা ভিডিওতে দেখছিলাম যে একজন বয়স্ক মানুষ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের সবচেয়ে বড় আফসোস কী। তিনি একটু হেসে বলেছিলেন যে আমি সব সময় ভবিষ্যতের জন্য বেঁচেছি, ভাবতাম আগামীকাল নিশ্চয়ই সব কিছু আরও সুন্দর হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর একদিন বুঝলাম অনেকগুলো আজ হারিয়ে ফেলেছি সেই আগামীকালের অপেক্ষায়। কথাটা শুনে বেশ কিছুক্ষণ থমকে গিয়েছিলাম, কারণ আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে এই ভুলটা করি। আমরা সকালের খাবার খাই কিন্তু খাবারের স্বাদ মনে থাকে না, আমরা পরিবারের সঙ্গে বসি কিন্তু কথাগুলো সত্যিই শুনি না, আমরা বেড়াতে যাই কিন্তু প্রকৃতিকে দেখার চেয়ে ক্যামেরার ফ্রেম ঠিক করতে করতেই আমরা বেশি সময়টা কাটিয়ে ফেলি। আমরা বৃষ্টির দিনে জানলার পাশে দাঁড়াই বটে, কিন্তু বৃষ্টির শব্দ শোনার আগেই ফোনটা বের করে ছবি তুলতে শুরু করি। মনে হয় যেন জীবনটাকে বাঁচার আগেই আমরা তাকে রেকর্ড করতে চাই। এখন তো তাই মনে হয় চারপাশ দেখে, অন্তত একটু খেয়াল করে দেখবে আজকাল আমরা প্রায়ই এই কথাটা বলে থাকি যে সময় কোথায়, অত সময় কোথায়। কিন্তু সত্যিই কি সময় কমে গেছে, নাকি আমাদের মনটাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে সময়কে অনুভব করারও সুযোগ পাচ্ছি না? হয়তো সমস্যাটা সময়ের নয়, হয়তো সমস্যাটা আমাদের মনোযোগের। আমাদের শরীর থাকে এই মুহূর্তে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মনটা ঘুরে বেড়ায় গতকাল আর আগামীকালের ঠিক মাঝখানে। আর ঠিক এই জায়গাটাতেই আসে একটা খুব সুন্দর শব্দ, মাইন্ডফুলনেস। শব্দটা আজকাল আমরা সবাই খুব শুনি, কিন্তু এটাকে যদি খুব সহজ বাংলায় বলতে হয় তাহলে আমি বলবো যে নিজের জীবনে ফিরে আসার শিল্প। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু বিশ্বাস করো পৃথিবীর সবচেয়ে অসাধারণ জিনিসগুলো শুরু হয় কিন্তু খুব সাধারণ কিছু মুহূর্ত থেকেই। এ বিষয়ে তো আজ কথা বলবই, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি সুপ্রভাত অনুষ্ঠানে, আমি সুভাষিস, তোমার যুববাণীর বন্ধু, আর আজ কথা বলছি মাইন্ডফুলনেস নিয়ে। তবে শুধু আড্ডা দেব, গান হবে না এমন তো হয় না, তাই আড্ডা তো চলতেই থাকবে। এই যে মন নিয়ে কথা বলছি, মনের দরজা খোলার জন্য তো একটা চাবির প্রয়োজন। একটা মন ভালো করা গান হয়ে যাক সকালের শুরুতেই, নাকি? তারপর ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর, আর আজ সুপ্রভাত অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি মাইন্ডফুলনেস নিয়ে। আজকের পুরো সময়টুকুই আমরা কোনো কঠিন তত্ত্ব শিখব না, কোনো জটিল সংজ্ঞাও জানবো না। আজ আমরা শুধু একটু থামব, একটু পজ নেব, একটু গল্প করব, আর হয়তো নিজের মনের সঙ্গে একটু নতুন করে পরিচয় করব, একটু আলাপ করব। কারণ কখনো কখনো পৃথিবীকে বদলানোর আগে নিজের ভেতরটা দেখা বোধহয় অনেক সহজ এবং যথেষ্ট। এ বিষয়ে বিস্তারিত আসব, কিন্তু তারও আগে একটা জরুরি বিষয় চট করে সেরে নেওয়া যাক। আজকের দিনের বিশেষত্বগুলো তোমাদেরকে চট করে বলে ফেলি, ফিরে আসছে তারপর।
1: আজ এই দিনে

1972 সালের আজকের দিনে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 1914 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 1908 সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে আরভিরাও জন্মগ্রহণ করেন। ভারতের জাতীয় আয় নিরূপণ এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্স প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1918 সালের আজকের দিনেই মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়, যা পরবর্তীতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999 ভিত্তি স্থাপন করে। 1497 আজকের দিনে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা লিসবন থেকে ভারতের উদ্দেশ্যে তাঁর ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করেন। এই অভিযানের মাধ্যমে ইউরোপ থেকে ভারতের সরাসরি সমুদ্রপথের সূচনা হয়। 1839 আজকের দিনে বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি জন ডি রকফেলার জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা। 1831 আজকের দিনে মার্কিন ফার্মাসিস্ট জন স্টিথ পেম্বারটন জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের জনপ্রিয় কোমল পানীয়ের উদ্ভাবক। 1889 আজ এই দিনে বিশ্বের অন্যতম প্রভাবশালী আর্থিক সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। তাহলে আজ এই দিনে এ বিষয়ে তো আমরা জানলাম, আর আজ আমরা কথা বলছি মাইন্ডফুলনেস নিয়ে, তাই তো? মাইন্ডফুলনেস নিয়ে কথা বলছি, মন নিয়ে কথা বলছি। আর ওই যে বললাম শুরুর দিকেই যে আড্ডা তো চলবেই আজকে, তবে তার ফাঁকে ফাঁকে গানও থাকবে তোমাদের মন ভালো করে দেওয়ার জন্য, কারণ গান ছাড়া কিন্তু আড্ডা মোটেই জমজমাট হয় না। তাই শিল্পী অনুপম রায়ের কণ্ঠে আরও একটা গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছে এক্ষুনি।

ফিরে এলাম গানের পর, আর আজ সুপ্রভাত অনুষ্ঠানে তোমাদের সঙ্গে মাইন্ডফুলনেস নিয়ে কথা বলছি। আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। একটা কথা খেয়াল করেছো, আমরা যখন ছোট ছিলাম তখন একটা বিকেল যেন শেষই হতে চাইতো না। একটা বৃষ্টির দিন মানিয়েছিল কাগজের নৌকো, একটা রামধনু দেখলেও আমরা দাঁড়িয়ে পড়তাম, অনেকক্ষণ ধরে রংধনু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। আকাশে একটা পাখি উড়ে গেলেও তাকে চোখ দিয়ে ফলো করতে করতে যেতাম হয়তো খেলতে খেলতে। সন্ধেবেলা বিদ্যুৎ চলে গেলেও বিরক্ত হতাম না, বরং সবাই মিলে জমিয়ে গল্প করতাম, গল্প শুনতাম। আর আজ বৃষ্টি নামলেই প্রথম মনে হয় জ্যাম হবে, আকাশে সুন্দর একটা সূর্যাস্ত দেখলেও মনে হয় একটা ছবি তুলে পোস্ট করি। কেউ খুব মন দিয়ে একটা কথা বলতে চাইছে, আমরা শুনছি ঠিকই, কিন্তু তার আগেই উত্তরটা ভেবে ফেলছি যে এমন কেন হলো, কেন হলো? আমরা কি বদলে গেছি নাকি সময় বদলে গেছে? হয়তো দুটোই, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে আমাদের মনটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে। যেন একটা সময় যখন মানুষ

0: সারাদিনে যত তথ্য পেত এখন হয়তো আমরা এক ঘন্টাতে তার চেয়ে বেশি অনেক অনেক অনেক বেশি তথ্য পেয়ে যাই। খবর, ভিডিও, রিল, মেসেজ, ইমেল, নোটিফিকেশন সবই যেন আমাদের এই মনোযোগটুকুর জন্য অপেক্ষা করে আছে যে একটু অ্যাটেনশন দিতে হবে, একটু অ্যাটেনশন দিতে হবে, অপেক্ষা করছে সবাই আর কি। ফলে কী হচ্ছে জানো তো, আমরা বিশ্রাম নিচ্ছি কিন্তু আমাদের মন বিশ্রাম পাচ্ছে না, আমরা ছুটি কাটাতে যাচ্ছি কিন্তু চিন্তা ছুটি নিচ্ছে না, আমরা হাসছি কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত। একজন ভদ্রলোকের কথা পড়ছিলাম সেবার, তিনি বলছিলেন যে আজকের পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো একজন মানুষের সম্পূর্ণ মনোযোগ। কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম, ভাবছিলাম আসলে সত্যিই তো কেউ যখন আমাদের কথা মন দিয়ে শোনে তখন যেমন ভালো লাগে, কেন ভালো লাগে? কারণ সেই মানুষটা তখন শুধু আমাদের সামনেই নেই, তিনি সত্যি সত্যি আমাদের সঙ্গে আছেন, তাই তো? হয়তো এটাই মাইন্ডফুলনেসের সবচেয়ে সহজ ব্যাখ্যা, শুধু উপস্থিত থাকা নয়, সম্পূর্ণ উপস্থিত থাকা। আচ্ছা, এবার একটু নিজেদের কথা ভাবা যাক। এই মুহূর্তে তুমি কোথায়? হয়তো বাসে করে অফিস যাচ্ছ, হয়তো সকালের হাঁটায় বেরিয়েছ, হয়তো এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় বসে অনুষ্ঠান শুনছ। আমি তোমাকে তোমার কোনো কাজ থামাতে বলবো না, শুধু আগামী 10 সেকেন্ডের জন্য একটা ছোট্ট অনুরোধ করব, তুমি যেখানে আছো সেখানেই থাকো, একবার শুধু নিজের শ্বাসটা অনুভব করো। কোনো কিছু করার দরকার নেই, শ্বাস যেমন আসছে তেমনই আসুক, যেমন যাচ্ছে তেমনই যাক, শুধু খেয়াল করো, অবজার্ভ করো যে হাওয়াটা নাক দিয়ে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, এভাবে আর কিছু নয়, শুধু অবজার্ভ। কেমন লাগলো? হয়তো খুব বড় কোনো পরিবর্তন হয়নি, হওয়ার কথাও নয়, কিন্তু এই কয়েক সেকেন্ডে হয়তো তুমি নিজের শ্বাসটার দিকে প্রথমবার একটু মন দিলে, আর এটাই মাইন্ডফুলনেসের শুরু। কয়েক বছর আগে আরও এক সাক্ষাৎকারে এক বয়স্ক ভদ্রলোকের সম্পর্কে পড়ছিলাম, এই এক্সাম্পলগুলো দেওয়ার একটাই কারণ, কারণ তারা অনেকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন এবং ওই যে রিয়েলাইজেশনে পৌঁছেছেন সেটা হয়তো আমাদের জন্য একদম সম্পদ। তো তিনি বলছিলেন যে আমার সব আছে, ভালো চাকরি, সুন্দর পরিবার, নিজের বাড়ি, তবু যেন মনটা আমার সবসময় টায়ার্ড, ক্লান্ত লাগে। এই কথাটা পড়ে আমার মনে হয়েছিল এটা তো শুধু তাঁর গল্প নয়, এটা আমাদের অনেকেরই গল্প। আমরা শরীরের যত্ন নিতে জানি, জ্বর হলে ওষুধ খাই, ক্লান্ত হলে বিশ্রাম নিই, খিদে পেলে খেয়েও নিই, কিন্তু মন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আমরা কি করি? অনেক সময় কিছুই করি না, বরং সেই ক্লান্ত মন নিয়ে আরও আরও আরও আরও দৌড়তে থাকি আর কি। আর আশ্চর্যের বিষয় হলো মন যখন বলে এবার একটু থামো, আমরা তখন আরও জোরে ছুটতে শুরু করি, কারণ উপায় নেই। জানেন, আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক অভ্যাস আছে, সুযোগ পেলেই সে খুব গল্প বানাতে ভালোবাসে, যেটা ওই ওভার থিঙ্ক করা। আপনি হয়তো বন্ধুকে একটা মেসেজ পাঠিয়েছেন, অনেকক্ষণ উত্তর এলো না, ব্যাস মাথার ভেতর গল্প শুরু, কি রেগে গেছে, আমি কি কিছু ভুল বলেছি, নাকি ইচ্ছে করে উত্তর দিচ্ছে না। তারপর বেশ কিছুক্ষণ পরে জানা গেল ফোনটা হয়তো সাইলেন্ট ছিল। আমাদের মন প্রায়ই এমন অনেক রকম গল্প বানায়, আর মজার বিষয় হলো সেই গল্পগুলোর বেশিরভাগই সত্যি হয় না, তবু আমরা সেগুলো বিশ্বাস করে ফেলি, আর সেখান থেকেই শুরু হয় অকারণ দুশ্চিন্তা। একটা কথা নিশ্চয়ই খেয়াল করেছো, যখন আমরা খুব আনন্দে থাকি তখন সময় যেন উড়ে যায়, জাস্ট উবে যায়, বুঝতেই পারি না। আর যখন খুব উদ্বিগ্ন থাকি তখন 5 মিনিটও অনেক বড় মনে হয়, তাই না? কেন এমন মনে হয়? মনের অবস্থা। মনোবিজ্ঞানীরা বলেন আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হলো আমরা হয় অতীত নিয়ে ভাবছি সবসময়, নয়তো ভবিষ্যৎ নিয়ে। এটা কোনো দোষের নয়, এটা মন মাথার কাজ, সমস্যা তখনই শুরু হয় যখন আমরা বর্তমানকে ভুলে যাই। ঠিক ধরো এখন রেডিও শুনছো তোমরা, যদি সবসময় স্টেশন বদলাতে থাকো আর একটা গান, আর এখন একটা গান চলছে, তাহলে কোনো গানই কিন্তু পুরোটা শোনা হবে না। আমাদের মনও তো অনেকটা তেমনই, এক চিন্তা তারপর আরেক চিন্তা তারপর আরও একটা, এভাবেই সারাদিন স্টেশন বদলাতে বদলাতে বদলাতে বদলাতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আর মাইন্ডফুলনেস সেই রেডিওটাকে জোর করে বন্ধ করতে বলে না, সে শুধু বলে একটু থামো, একটু পজ নাও, একটা গান অন্তত পুরো শোনো দেখি। আর গানের কথা যখন হলোই, আমার কিন্তু সত্যি এখন একটু গান শুনতে ইচ্ছে করছে, আমার খুব পছন্দের গান দোহারের। সত্যি কথা বলতে নিজেদেরকে পুরোপুরি বদলে ফেলার দরকার নেই, ছোট ছোট অভ্যাস যেগুলো আমাদের আমাদের সঙ্গে আমাদের চারপাশের সঙ্গে ডিল করতে একটু সহজ করে দেয় বিষয়গুলো, সেটাই মেনে চলা। কিন্তু নিজের ভিতরের যে উন্মাদনা, পাগলামি বা আমার যে আমি, তাকে শেষ করে দেওয়ার মধ্যে বোধহয় কোনো অ্যাচিভমেন্ট নেই, হতে পারে না, হলেও সে ভীষণ সাময়িক। তাই আমার খুব পছন্দের একটা গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি এক্ষুনি গানের পর, সঙ্গে থেকো।
1: পাগল পাগল সবাই পাগল,

ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছে মাইন্ডফুলনেস নিয়ে, জানো আজ যখন বাড়ি থেকে বেরিয়েছি ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার কবীরের একটা দোহা খুব মনে পড়ছিল এবং সে সঙ্গে একটা গল্প। দোহাটা ছিল এরকম যে, ধীরে ধীরে রে মানা ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে সঘরা ঋতু আবে ফল হয়ে। মানে আমরা আমাদের প্রতিদিনের কাজটুকুই করতে পারি, একদিনে হুট করে কিছু হবে না, যখন সময় হওয়ার তখনই হবে। একদিনে 100 ঘড়া জল ঢেলে দিলেও যে সেদিনই ফুল ফুটবে এমনটা নয়। আর জীবনের বিভিন্ন চরিত্র বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শিক্ষা দিয়ে চলে যেতে পারে। তেমনই একটি গল্প ছিল যে একজন মালিক একবার জিজ্ঞেস করা হয়েছিল এই সিমিলার দোহার সঙ্গে অনেকটা, যে আপনার বাগানে তো সুন্দর থাকে কিভাবে। তিনি হেসে বলেছিলেন যে আমি ফুলকে বড় করি না, আমি শুধু প্রতিদিন একটু একটু করে যত্ন নিই আর জল দিই গাছের গোড়ায়। কথাটা কিন্তু শুধুমাত্র ফুলের জন্য নয়, আমাদের মনও কিন্তু অনেকটা সেই বাগানের মতোই, তাই না? একদিন যত্ন নিলাম, তারপর 10 দিন ভুলে গেলাম। এভাবেই কোনো বাগান যেমন সুন্দর থাকে না, তেমনই মনও কিন্তু শান্ত থাকে না। আর মাইন্ডফুলনেস আসলে সেই প্রতিদিনের যত্নের নাম। চলো আজকে সকালটাকে ধরা যাক, তুমি এখন হয়তো চা খাচ্ছ। একটা ছোট্ট প্রশ্ন করি, চায়ের স্বাদটা কেমন? গরম, হালকা মিষ্টি নাকি একটু তেতো? হয়তো তুমি পুরো স্ক্রোল করতে করতে বা অন্য কিছু ভাবতে ভাবতে বা শুনতে শুনতে একসঙ্গে মাল্টিটাস্কিং করতে করতে খেয়ালই করনি, হয়তো প্রথমবার একটু অ্যালার্ট হয়ে ভাবলে আচ্ছা চায়ের স্বাদ এমন, অনুভব করলে। এই যে সচেতনভাবে অনুভব করলে, এটাই মাইন্ডফুলনেস। ধরো এখন রাস্তা দিয়ে হাঁটছো, সাধারণত আমরা কী করি, মাথা নিচু করে হাঁটি, হাতে ফোন, কানে ইয়ারফোন, চারপাশ যেন নেই, জাস্ট এক্সিস্ট করছে না। কিন্তু যদি আজ মাত্র 1 মিনিটের জন্য ফোনটা একটু পকেটে রাখো, একবার আকাশের দিকে তাকাও, আজ আকাশটা কেমন, মেঘলা

চারপাশে একটু কি পাখির ডাক শুনতে পাচ্ছ, গাছে পাতাগুলো কীভাবে নড়ছে খেয়াল করছো? এগুলো কিন্তু রোজ এমনটাই থাকে, খেয়াল করা হয় না। আর একটা বিষয় নিয়ে একটু কথা বলি, ওই যে বলছিলাম একটু আগেও শুরুর দিকে যে আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত, সবসময় আমরা বলছি যে আমরা যত না ব্যস্ত হয়ে পড়ছি, সবসময় ব্যস্ত থাকার একটা অনুভূতিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। একটা সময় কোনো লাইনে দাঁড়ালেও মানুষ আশেপাশের সঙ্গে মানে দাঁড়িয়ে কথা বলতো, গল্প করতো। আজকে লাইনে সবাই দাঁড়ায় বটে, কিন্তু সবাই সবার হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। লিফটে উঠছি ফোন, বাসের জন্য অপেক্ষা করছি ফোন, ডাক্তারবাবু চেম্বারে বসে আছি ফোন, মনে হয় এক মিনিটও নিজের সঙ্গে একা থাকতে চাই না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে মানুষটা সারাদিন তোমার সঙ্গে থাকে, যার কাছ থেকে তুমি কখনো দূরে যেতে পারো না, সে হলো তুমি নিজেই। তাহলে নিজের সঙ্গে বন্ধুত্ব না করে কি সত্যিই ভালো থাকা যায়? আর আমার মনে হয় এত গূঢ় কঠিন সংজ্ঞায় না গিয়ে মাইন্ডফুলনেস হলো সেই বন্ধুত্বেরই শুরু। একটা ছোট্ট খেলা খেলা যাক, দিনে তিনবার, শুধু তিনবার নিজেকে একটা প্রশ্ন করবে যে এই মুহূর্তে আমি কোথায়, তারপর আরেকটা প্রশ্ন এই মুহূর্তে আমার মন কোথায়। দেখবে অনেক সময়ই উত্তর দুটো এক হবে না, শরীর থাকবে অফিসে, মন থাকবে বাড়িতে, শরীর থাকবে বাড়িতে তো মন থাকবে আগামীকালের মিটিংয়ে। আর ঠিক সেই মুহূর্তেই আলতো করে নিজেকে বলবে একটু একটু ফিরে আসি, খুব কম সময়ের জন্য হলো, এই শ্বাসে, এই মুহূর্তে, এই জীবন। বারবার হারিয়ে যাওয়া নয়, বারবার ফিরে আসা। আমরা অনেকেই ভাবি যে সুখ মানে বোধহয় বেশ বড় কিছু, নতুন গাড়ি, নতুন বাড়ি, লটারি জেতা, পদোন্নতি, এসব নিশ্চয়ই আনন্দ দেয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকেই চাই ছোট ছোট করে আমাদের অ্যাচিভমেন্টগুলো হোক, কিন্তু সুখ কি শুধু এতেই? একটু ভাবতে হবে। আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর কথা যদি আমি মনে করি, বা সবচেয়ে বড় বড় ঘটনার, সেগুলো কেমন, বা খুব আনন্দের দিনগুলো কেমন, টাকা পয়সা কতটা লাগে সেখানে, ধরো বৃষ্টির দিনে মায়ের বানানো খিচুড়ি আনন্দ হয়, বাবার হাত ধরে সেই প্রথম স্কুলে যাওয়ার দিনটা, বা বন্ধুদের সঙ্গে হঠাৎ জমি ওঠা আড্ডায় হাহা করে হাসতে থাকা, থামানোই যাচ্ছে না, পরীক্ষা শেষে সেই হালকা হওয়ার অনুভূতি, ভাই একটুখানি রিল্যাক্স হওয়ার সময় এবার, অথবা অনেকদিন পর কোনো প্রিয় মানুষের ফোন বেজে উঠলে। জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কিন্তু বেশিরভাগই আমার মনে হয় খুবই সাধারণ। আর আজ কথায় কথায় তোমায় একটু বলি যে বিশ্ববিখ্যাত জেন শিক্ষক থিচ নাট হানের একটি প্রচলিত ঘটনা। একবার একজন তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি এত মানুষের সঙ্গে কাজ করেন, এত দায়িত্ব সামলান, তবু সব সময় এত শান্ত থাকেন কিভাবে? তিনি মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, আমি যখন চা পান করি তখন শুধু চাই পান করি। কথাটা শুনে ভদ্রলোক একটু অবাক হয়ে বলেছিলেন, শুধু চাই পান করি মানে? তখন তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে চা খাওয়ার সময় আমি আগামীকালের কথাও ভাবি না, আবার গতকালের ভুলগুলো নিয়েও ভাবি না, চা শেষ হলে কি করব সেটা নিয়েও ভাবি না, আমি সেই সময় শুধু এক কাপ চায়ের সঙ্গেই থাকি। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? একবার চিন্তা করো তো কত কঠিন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মাইন্ডফুলনেসের খুব গভীর শিক্ষা। একটু ভেবে দেখো, আমরা তো দিনে অনেকবারই চা খেয়ে থাকি, কফি খেয়ে থাকি, বেশিরভাগ সময় এক হাতে কাপ, অন্য হাতে মোবাইল, মাঝে খবর পড়ছি, মেসেজের উত্তর দিচ্ছি, পরের কাজের প্ল্যান করছি, চা শেষ হয়ে যাচ্ছে কিন্তু বুঝতেও পারছি না। থিচ নাট হান বিশ্বাস করতেন জীবনের এই যে সৌন্দর্য, সেগুলো অসাধারণ কোনো ঘটনার মধ্যে লুকিয়ে নেই, বরং প্রতিদিনের এই যে ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো তার মধ্যেই লুকিয়ে আছে। এবং তার একটা বিখ্যাত শিক্ষা ছিল যে বর্তমান মুহূর্তেই আমাদের সত্যিকারের ঠিকানা। ইনি একজন জেন শিক্ষক ছিল, যেমনটা বলছিলাম। যে কোনো ধর্মকথা, যে কোনো আধ্যাত্মিক কথা যদি দেখি, ফিলোসফি দেখি, আমরা দর্শন দেখি, হিলিংয়ের কথা বলি, সবসময় বলা হয় যে মনটাকে এমন কিছুতে তুলে রাখো, এমন কিছুতে এঙ্গেজ করে রাখো যে মন সবসময় একটু হলেও বিশ্রাম পায়, আনন্দে থাকতে পারে আর কি। তো আমার খুব পছন্দের একটা বাউল গান, শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আমার মনে হয় এই গানে খুব সহজ কথায়, সহজ সুরে এক গভীর জীবন দর্শনও রয়েছে। তো এই গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। কথা বলছি মাইন্ডফুলনেস নিয়ে। মাইন্ডফুলনেস নিয়ে আজ কিন্তু শুধু ওই দার্শনিক বা ওই আধ্যাত্মিক পরিসরেই কথা হয় তা কিন্তু নয়, চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু বিস্তর গবেষণা হচ্ছে। প্রথমেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার, মাইন্ডফুলনেস মানে কিন্তু মনকে একেবারেই সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া নয়, বরং এটি হলো বর্তমান মুহূর্তে মানে প্রেজেন্ট মোমেন্টে নিজের চিন্তা অনুভূতি এবং শারীরিক অনুভব এবং

0: আরও একটা বিষয়, চারপাশের পরিবেশকে নন জাজমেন্টালি সচেতনভাবে পর্যবেক্ষণ করার যে ক্ষমতা সেটাই। এবং মনে রাখতে হবে যে মাইন্ডফুলনেস কিন্তু কোনো ওষুধ নয়, কোনো চিকিৎসার বিকল্পও নয়। এটি একটি বৈজ্ঞানিকভাবে গবেষণাকৃত অনুশীলন, যা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু অন্যান্য চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসার বা চলার পাশাপাশি আর কি সহায়ক হিসেবে ব্যবহার করা যেতেই পারে। আর মনোযোগের ক্ষেত্রেও এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং একটা ছোট্ট পরীক্ষা করে তোমার কাছে দেখতে বলি, এত কথা যখন হচ্ছে, আজ সন্ধ্যায় একবার তোমার মোবাইলের স্ক্রিন টাইমটা দেখবে, হয়তো অবাক হয়ে দেখবে যে দিনের কয়েক ঘন্টা কখন যে সোশ্যাল মিডিয়া, ভিডিও, বিভিন্ন অ্যাপের মধ্যে কেটে গেছে তা বুঝতেই পারোনি। প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অপরিহার্য। আজ আমরা মুহূর্তের মধ্যে খবর জানতে পারি, দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারি, পড়াশোনা করতে পারি, চিকিৎসকের পরামর্শ নিতে পারি। তাই প্রযুক্তিকে দোষ দেওয়ার কোনো কারণ দেখছি না, কিন্তু প্রশ্ন হলো আমরা প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করছি, নাকি প্রযুক্তি পুরোপুরি আমাদের মনোযোগকে ব্যবহার করছে? মনোবিজ্ঞানে কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাটেনশন স্প্যানও, অর্থাৎ একটা কাজের উপর কতক্ষণ আমি আমার মনোযোগ ধরে রাখতে পারছি। ধরো আমি একটা বই পড়ছি, ঠিক তখন একটা নোটিফিকেশান চলে এলো, সেটা দেখলাম, তারপর আবার বই ফিরলাম, কয়েক মিনিট পর আবার একটা মেসেজ, আবার একটা ফোন, আবার একটা রিল। আমাদের মনে হয় যে কোনো সমস্যা নেই, কিন্তু গবেষণায় দেখা গেছে যে বারবার এই ধরনের বাধা মনোযোগের যে ধারাবাহিকতা সেটাকে ভেঙে দিতে পারে। আর এখানেই আসে কিন্তু টাস্ক সুইচিংয়ের ধারণা। আমরা অনেকেই ভাবি যে মাল্টিটাস্কিং আমাদের দক্ষতা তো বাড়িয়ে দেয়, কিন্তু বাস্তবে মস্তিষ্ক কিন্তু একসঙ্গে এতগুলো কাজ করতে পারে না। এটি খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে সরে যায়, আর এই বারবার বারবার বারবার পরিবর্তনের ফলে কাজ শেষ করতে বেশি সময়ও লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে স্বাভাবিকভাবেই। আর আজকাল কিন্তু আরেকটা শব্দ আমরা খুব শুনি, ডুম স্ক্রোলিং, অর্থাৎ একের পর এক খবর, ভিডিও বা পোস্ট দেখে যাওয়া, কিন্তু থামতে না পারা। আরেকটা ভিডিও দেখি, আরেকটা খবর পড়ি, আর আর পাঁচ মিনিট, আর পাঁচ মিনিট, আর এই পাঁচ মিনিট করতে করতে কখন যে এক ঘন্টা হয়ে যায় খেয়ালও থাকে না। আরেকটা নতুন শব্দ আজকাল খুব শোনা যায়, ফাভিং, ফোন এবং স্নাবিং শব্দ দুটোর মিক্স করে তৈরি হয়েছে। ধরো পরিবারের সঙ্গে বসে আছো, কিন্তু কথা বলার মাঝখানে বারবার করে ফোন চেক করছো, সামনে থাকা মানুষটা তখন অনুভব করতে পারে যে তোমার, মানে তার চেয়েও হয়তো ফোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মনোবিজ্ঞানীরা বলছেন এই যে এই ধরনের অভ্যাসে দীর্ঘমেয়াদের সম্পর্কেও কিন্তু খুব বাজে প্রভাব পড়তে পারে। প্রথমত ঘুম থেকে ওঠার পর অন্তত 15-20 মিনিট সোশ্যাল মিডিয়া দেখো না, দেখো পরে দেখো। দ্বিতীয়ত, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজের সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো সেটিংস থেকে গিয়ে অফ করে দাও, টুকটুক করে আসার কোনো দরকার নেই কাজের সময়, চেক করে নেব সময় হলে। তৃতীয়ত, খাওয়ার সময় বা পরিবারের সঙ্গে গল্প করার সময় ফোনটা একটু দূরে রাখা যেতেই পারে বা পাশে রাখা যেতে পারে, যদি না দরকারি কিছু কাজ থাকে সে সময়। এবং রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 30 মিনিট আগে, খুব বেশি না পারলেও, স্ক্রিন থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। আচ্ছা, আমি তো অনেক কথাই বললাম যে কী করা উচিত, কী করা উচিত না, কী করবে না করবে, আমিও মানবো, তোমরাও মানবো, মানবে, মানার চেষ্টা করবে অফকোর্স। কিন্তু এই যে আমি এত কিছু বলছি, তোমাদেরও তো অনেক কিছু আমাদেরকে বলার আছে। আর এ মাসে বলতে চাই যে অনুষ্ঠান আমাদের, তার বিষয় কী সেটা শুনে নাও চটপট, আর লেখা পাঠাও আমাদের।
1: এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে,
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোন অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোন অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
5: তাই তোমার বয়স যদি হয় 16-30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
5: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও, তবে yuvavanikolkda@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
5: ক্যালেন্ডারের রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আশারে গপ্পর জন্য।
0: তাহলে আর দেরি না করে কিন্তু

অটপট পাঠিয়ে দাও জুলাই মাসের বলতে চায়ের জন্য লেখা। আচ্ছা, মাইন্ডফুলনেস নিয়ে কথা বলছিলাম, যে মাইন্ডফুলনেসের কথা উঠলেই আমরা অনেক সময় শুধুই নিজের মানসিক শান্তির কথা ভাবি, কিন্তু গবেষণা বলছে এটা কিন্তু আমাদের মানে সম্পর্কের মানের সঙ্গেও গভীরভাবে যুক্ত। কারণ মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ধারণা হলো অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয়ভাবে শোনা, অর্থাৎ শুধুমাত্র শব্দটাই শোনা না, বক্তার কথাও মন দিয়ে বোঝার চেষ্টা করা, মাঝপথে বাধা না দেওয়া এবং চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে কথা শোনা। একটু ভেবে দেখো, কেউ যখন তোমার সঙ্গে কথা বলে তখন তুমি পুরোপুরি মনোযোগ দাও, নাকি একই সঙ্গে ফোন দেখছো, মেসেজের উত্তর দিচ্ছ, পরের উত্তর কীভাবে ভাবছো? অনেক সময় সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণ কিন্তু মতের অমিল নয়, মনোযোগের অভাবও। তাই বিশেষজ্ঞরা বলেন পরিবারে প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট ডিস্ট্র্যাকশন ফ্রি কনভারসেশন, অর্থাৎ মোবাইল টিভি ছাড়াই কান্তে একটু কথা বলতে। আর মাইন্ডফুলনেস আমাদের আরও একটা বিষয় শেখায়, সেটা হচ্ছে পজ বিফোর রিয়্যাক্টিং, অর্থাৎ রাগ বা আবেগের মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কয়েক সেকেন্ড একটু থেমে নেও। ছোট্ট বিরতিটাই কিন্তু অনেক অপ্রয়োজনীয় তর্ক বা ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করে। তাই যে কোনো সম্পর্কে মাইন্ডফুলনেস মানে কিন্তু শুধু আমি কি বলছি বা আমি কতটা মন দিয়ে শুনছি সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাই আজকে তোমাদের একটা টেকনিক বলি, 1 মিনিটের সহজ অনুশীলন। এখন যদি তুমি কোনো গাড়ি চালাও বা যন্ত্র পরিচালনা করো, তবে অবশ্যই রাস্তার দিকে বা সেদিকেই মনোযোগ দাও। যদি ঘরে নিশ্চিন্তে বসে থাকো তাহলে এটা একটুখানি খেয়াল করো। এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক, 5-4-3-2-1। তো তাতে বলছে যে 5টি জিনিস দেখো, 4টি শব্দ শোনো, 3টে জিনিস টাচ করো, স্পর্শ করো, 2টো গন্ধ খুঁজে নাও আর 1টা ধীরে গভীর শ্বাস নাও। মানে এখন যদি চারপাশে তাকিয়ে 5টা জিনিস খুঁজে বের করো, হয়তো হতে পারে জানলা দেখতে পাচ্ছ, গাছ, বই, ঘড়ি, চোখের সামনে রাখা 1 কাপ চা কফিও হতে পারে, 4টে শব্দ, তার মধ্যে পাখির ডাক হতে পারে, পাখার আওয়াজ, দূরের গাড়ির শব্দ কিংবা নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ হতে পারে, 3টে জিনিস টাচ করা হতে পারে, তোমার চেয়ার, জামা কাপড়, টেবিলের ওপর রাখা একটা পেন সেটাও হতে পারে, আর 2টো গন্ধ, চায়ের সুবাস, মাটির গন্ধ বা ঘরের কোনো পরিচিত গন্ধ, আর শেষে 1টা গভীর শ্বাস নাও। আর ঘড়ির কাঁটা তো যথারীতি আমাকে চোখ রাঙাচ্ছে, খুব বেশি সময় হাতে নেই, তবে অনুষ্ঠান শেষ করার আগে মাইন্ডফুলনেস নিয়ে 7টা ডেইলি টিপস তোমায় দিই চট করে আরও একবার। ওই যে বললাম, সকালে ঘুম থেকে উঠে প্রথম 15 মিনিট ফোন নয়, দিনটা শুরু করো নিজের সঙ্গে, শুধুমাত্র নিজের সঙ্গে। খাওয়ার সময় শুধু খাওয়ার চেষ্টা করো, টিভি বা মোবাইল ছাড়া অন্তত 1টা খাবার খাওয়ার চেষ্টা করো একবার অন্তত। কাজ থাকলে সব সময় সম্ভব হয় না, অনেক কিছু সামাল দিতেই হয় আমাদের, আমরা নিরুপায় থাকি। এক সময় 1টা কাজ করার চেষ্টা করো যদি সম্ভব হয়, মাল্টিটাস্কিং এর বদলে যদি একটু সিঙ্গেল টাস্কিং করার অভ্যেস গড়ে তোলা যায় কিছু কিছু সময় অন্তত। আর প্রতি 1 ঘন্টার পর 1 মিনিটের একটা মাইন্ডফুল ব্রেক নাও, গভীর শ্বাস নাও, একটু শরীরটাকে নাড়াচাড়া করাও, একটু ভাবো, আবার ব্যাক করো, জাস্ট 1 মিনিট। অপ্রয়োজনীয় নোটিফিকেশানগুলো বন্ধ করো। এখানে একটা ছোট্ট কথা বলি, আমি কিন্তু এগুলো করেছি, মানে নোটিফিকেশান আমার অফ করা, এবং এটা কিন্তু খুব লাভ হয়েছে। মেইলি নোটিফিকেশান অন থাকে, গুরুত্বপূর্ণ মেসেজের ওটিপি আসবে বা কিছু, তখন সেগুলো অন করা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো সমস্ত, এমনকি ইউটিউবও নোটিফিকেশান অফ করে রাখা, এবং এতে আমি কিন্তু বেশ উপকার পেয়েছি, আর এতে মনোযোগ ধরে রাখা কিন্তু বেশ সহজ হয়। আর রাতে ঘুমানোর আগে যদি একটু স্ক্রিন টাইমটা কমানো যায় তাহলে ঘুমের প্রস্তুতিটা একটু সহজ হতে পারে। আর দিনের শেষে সম্ভব হলে ফোনের নোটপ্যাডে হোক, ডায়েরিতে হোক, যেখানে হোক, একটু ভালো মুহূর্ত লিখে রাখো বা মনে করো অন্তত, কারণ এটা না আমাদের কৃতজ্ঞতার অভ্যাসটা গড়ে তুলতে সাহায্য করে, যে দিনের কোন কোন পজিটিভ দিকগুলো একটু ফোকাস করা যায়, এটাও তো বেশ ভালো। আর আজকের আড্ডা শেষে 1টা কথাই বলতে চাই, যে মাইন্ডফুলনেস কিন্তু কোনো নতুন করে তোমাদের জীবন শুরু করার কথা বলছে না, জীবনটা যেমন ছিল তেমনই আছে, শুধু একটু সচেতন হতে হবে আমাদের সবাইকে, তোমাকেও আমাকেও। হয়তো আগামীকাল ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে, দায়িত্ব থাকবে, কখনো মন খারাপও হবে, কিন্তু তার মধ্যে প্রতিদিন কয়েকটা মুহূর্ত যেন নিজের জন্য একটু রাখতে পারি। যদি মন দিয়ে 1 জন মানুষের কথাও শুনতে পারি, যদি 1 কাপ চা সকালের হাওয়াটুকু একটু অনুভব করতে পারি, তাহলেও জীবনটা একটু অন্যরকম হতে পারে। সমস্যাহীন জীবন তো হবে না, কিন্তু সমস্যার মাঝেও মানে সচেতনভাবে বেঁচে থাকার একটু চেষ্টা করা যেতেই পারে, তাই না? আর একদম সময় নেই, ভালো থেকো, সুস্থ থেকো, গানে রেখো যুববাণী। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর যেতে যেতে তোমার জন্য থাকলো শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, ভালো থেকো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মদন মান্না।

গান শুনছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নজরুল গীতি, শিল্পী মদন মান্না।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি মদন মান্নার কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি রঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

0: launched new strikes against Iran hours after three merchant ships were struck in the Strait of Hormuz. In a statement, U.S. Central Command said that American forces have launched strikes to impose heavy costs for targeting and attacking commercial shipping crewed by innocent civilians in an international waterway. The India Meteorological Department informed that conditions are favorable for southwest monsoon to further advance into the remaining parts of North Arabian Sea, Rajasthan, Haryana and Punjab during next 2 to 3 days. In football, Switzerland beat Colombia 4-3 in a penalty shootout in Vancouver to reach the quarterfinals of FIFA World Cup for the first time since 1954. In another round of 16 match, Argentina defeated Egypt 3-2 in Atlanta. With this win, Argentina entered the quarterfinals of the tournament. In men's cricket, England defeated India by 125 runs in the third T20 international at Trent Bridge in Nottingham last night, chasing a target of 202 runs set by England. India lost wickets in quick succession and were all out for a paltry score of 76 in 11.4 overs. With this win, England leads the match series 2-0. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাকেই প্রথমে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে। ধৃতকে বারুইপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ এবং তদন্তে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুরের পরে এবার দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাবলু বাগ নামে এক টোটো চালককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় সে। নির্যাতিতা শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দেয়া হয়েছে পক্সো আইনের একাধিক ধারা। পুর পরিষেবা সংক্রান্ত বিষয় সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে মুখোমুখি অনুষ্ঠানে নানা সমস্যার কথা শোনেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে পুর ও নগর উন্নয়ন দপ্তর ও পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় অর্থ না পাওয়া সংক্রান্ত সমস্যার ফোন বেশি আসে। অগ্নিমিত্রা পাল বলেন, বিষয়টি তার দপ্তরের অন্তর্গত নয়, তাদেরকে তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন। যারা এই ব্যাপারে ফোন করেছেন তাদের সংশ্লিষ্ট নম্বর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান। শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকার জন্য মুখোমুখি অনুষ্ঠানের কথা থাকলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকেও মানুষ তাকে ফোন করে নানা সমস্যার কথা জানিয়েছেন। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং জেলার অন্যান্য আধিকারিক। বৈঠকে এইসব জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলে যাওয়ার সিদ্ধান্ত হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেবার নোটিশ দেবে। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবং শ্রম কমিশনারেটের সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। তারাতলা বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারির পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ, রেগুলারাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনের 401 ধারার একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনছে সিট। রেগুলারাইজেশনের ফাইলই এই চক্রের অন্যতম বড় অর্থের উৎস বলে দাবি। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। গতকাল পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, এ সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে, নভেম্বর মাসে ভোট হবে। হাওড়া কলকাতা দুই পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় 50টি ওয়ার্ডের জায়গা 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। প্রশাসন সূত্রের খবর, 5ই ডিসেম্বরের আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিং মামলার শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলার শুনানির আগেই 1241 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকায় ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে আসায় ব্লক স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন তৎপর হয়ে উঠেছে। সংক্রমণ রোধে এলাকাজুড়ে নিয়মিত ফগিং, বাড়ি বাড়ি সমীক্ষা এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। জ্বর হলে দ্রুত হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করানোর কথাও বলা হয়েছে। কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টার সময় বিএসএফের হাতে 4 বাংলাদেশি মহিলা গ্রেপ্তার হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ঝিঙ্গা বিএসএফ ক্যাম্পের 77 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গতকাল সীমান্তে টহলদারি করার সময় ওই 4 মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদ করার পর তাদের হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস গতকাল তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দাড়িভিট মামলার ফাইল আবার খোলা হয়েছে, দোষীরা কেউ ছাড় পাবে না। তিনি আরও জানান, দাড়িভিটের ভাষা শহীদদের স্মৃতিসৌধকে আরও সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 12:30 গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59 মিনিট 45 সেকেন্ড। এখন খবর।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি শিল্পী মিতা কুণ্ডুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীত, শিল্পী মুনমুন রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন আনন্দ এই ছায়াছবি থেকে। শিল্পী মুকেশ, গীতিকার যোগেশ এবং সুরকার শিল্পী সলিল চৌধুরী। আনন্দ ছায়াছবি থেকে শিল্পী মুকেশ।

শুনলেন হিন্দি ছায়াছবির গান, গানটি শুনলেন আনন্দ ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে। এবারের গানটি শুনবেন মঞ্জিল ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার যোগেশ এবং সুরকার আর ডি বর্মণ।

মঞ্জিল ছায়াছবি থেকে শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। আজকের শেষ গানটি শুনবেন পিয়াসা ছায়াছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে। গীতিকার শিল্পী সাহিল এবং সুরকার শিল্পী এস ডি বর্মণ।

0: ছায়াছবির গান, এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ আগামীকাল শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে। ব্রিস্টলে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার এবং সার্বিয়ার নোভাক জকোভিচ উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আগেই জানানো হয়েছে, গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 গোলে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাজিত করে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 16 পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরের গোল বাতিল নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। মিশরের ফুটবল নিয়ামক সংস্থা ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এ ব্যাপারে ফিফার হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে। বাকি টুর্নামেন্ট থেকে ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সের অপসারণও দাবি করেছে মিশর। চিঠিতে গতকালের ম্যাচে রেফারির আচরণকে পক্ষপাত দুষ্ট, একতরফা এবং বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গতকালের খেলায় আর্জেন্টিনার বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 গোলে পরাজিত হয় মিশর। মিশরের একটি গোল ভিআর দেখে বাতিল করার সিদ্ধান্ত নেন রেফারি, সেই থেকে বিতর্কের সূত্রপাত। ম্যাচেও বেশ কয়েকবার বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। ম্যাচের পর সাংবাদিকদের কাছেও মিশরের গোলদাতা মোস্তাফা জিকো এবং কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তোলেন। ব্রিস্টলে আগামীকাল ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 10:00। গতকাল তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করেছে। ইংল্যান্ডের 7 উইকেটে 201 রানে জবাবে 11 ওভার 4 বলে ভারতের ইনিংস মাত্র 76 রানে শেষ হয়ে যায়। জস টাং 4টি, জোফরা আচার 3টি উইকেট নিয়েছেন। 5 ম্যাচের সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে রয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন ইটালির জানিক সিনার এবং সার্বিয়ার নোভাক জকোভিচ উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। শীর্ষ বাছাই সিনার গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানির জা লিনার্ড স্ট্রাফকে 7-5, 7-6, 6-3 সেটে হারিয়ে শেষ চারে পৌঁছন। অন্য ম্যাচে সপ্তম বাছায় জোকোভিচ তৃতীয় বাছায় কানাডার ফেলিক্স অগার আলিয়াসিয়ামকে দীর্ঘ 5 সেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পরাজিত করেন। খেলার ফলাফল 7-6, 3-6, 6-3, 6-7, 7-6। ইউক্রেনের মার্তা কোস্তুক চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডন মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিন্সকে পরাজিত করেন। অপর ম্যাচে কোস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি অলিম্পিক প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে বেলারুশের প্রতিদ্বন্দ্বীরা আগামী লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে নিজেদের পতাকা এবং জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবে। রুশ অধিকৃত ইউক্রেনের কোনো ক্রীড়া সংস্থার কার্যকলাপ পরিচালনার অধিকার এখন থেকে রাশিয়ার উপর থাকবে না বলে সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে। 2026 সালের অষ্টম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজন করবে তেলেঙ্গানা। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ এই ঘোষণা করেছেন। তিনি বলেন, এই গেমস দেশের তরুণদের তাদের ক্রীড়া প্রতিভা প্রদর্শনের উপযুক্ত মঞ্চ দেবে। দাবাই কন্যাকুমারীর 18 বছর বয়সী দাবাড়ু অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। পুনে ইন্টারন্যাশনাল রাউন্ড রবিন টুর্নামেন্টের 9 রাউন্ডের ম্যাচে 7 পয়েন্ট পেয়ে তৃতীয় তথা অন্তিম ফিডে নর্ম পেয়ে গ্র্যান্ডমাস্টার হলেন অশ্বথ। খেলার খবর এখানে শেষ হল।
1: This is the Sanchaita channel of Akashvani Kolkata broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. Tonight, we present for you our weekly magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. In our weekly magazine program, Horizon,

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে।

0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা।

0: আমন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনার্সকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক।
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं वैष्णवी। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी तीसरे भारत ऑस्ट्रेलिया वार्षिक शिखर सम्मेलन में शामिल होने के लिए मेलबर्न पहुंचे। भारत और रूस ने बहुपक्षीय मंचों पर आतंकवाद रोधी सहयोग को मजबूत करने के लिए प्रतिबद्धता दोहराई। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा, ईरान के साथ संघर्ष विराम समाप्त, भारत ने पश्चिम एशिया में बढ़ते तनाव पर गहरी चिंता व्यक्त की। अंतर्राष्ट्रीय मुद्रा कोष ने अनुमान जताया कि भारत इस वर्ष 7% की वृद्धि दर के साथ विश्व की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था बना रहेगा। विंबलडन टेनिस में यूक्रेन की मार्ता कोस्तियुक और चेक गणराज्य की लिंडा नोस्कोवा महिला सिंगल सेमीफाइनल में पहुंची। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 3 देशों की यात्रा के दूसरे चरण में ऑस्ट्रेलिया के मेलबर्न पहुंचे। हवाई अड्डे पर ऑस्ट्रेलिया के मंत्री क्लेयर ओनिल ने प्रधानमंत्री की अगवानी की। उन्हें औपचारिक गार्ड ऑफ ऑनर भी दिया गया। मेलबर्न में आयोजित सामुदायिक स्वागत समारोह में बड़ी संख्या में प्रवासी भारतीयों ने श्री मोदी का स्वागत किया। अधिक ब्यौरा हमारे संवाददाता से।
3: मेलबर्न में आज प्रधानमंत्री मोदी के स्वागत के लिए भारतीय समुदाय में जबरदस्त उत्साह देखने को मिला। कार्यक्रम से पहले प्रधानमंत्री ने भारतीय समुदाय के लोगों से मुलाकात की और उनका अभिवादन स्वीकार किया। सांस्कृतिक प्रस्तुति की शुरुआत ऑस्ट्रेलिया के पारंपरिक वाद्य यंत्र डिडजेरिडू और भारतीय तबले की अनूठी जुगलबंदी से हुई। कार्यक्रम का समापन ऑस्ट्रेलिया इंडिया ऑर्केस्ट्रा की प्रस्तुति से हुआ। कलाकारों ने AR रहमान के प्रसिद्ध गीत माँ तुझे सलाम की सिम्फनी प्रस्तुति देकर दर्शकों का मन मोह लिया।

আন্দার বাহার ছায়াছবি থেকে শুনলেন গানটি আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে আক্রমণ এই ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনলেন আক্রমণ ছায়াছবি থেকে গানটি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনবেন সুবর্ণ সুন্দরী এই ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার ভারত ব্যাস এবং সুরকার আদি নারায়ণ রাও। ছায়াছবি সুবর্ণ সুন্দরী, শিল্পী লতা মঙ্গেশকর।

সুবর্ণ সুন্দরী ছায়াছবি থেকে শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন সত্যে পে সত্তা ছায়াছবি থেকে, আশা ভোঁসলে এবং দিলরাজ কর এবং সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন গুলশান বাবরা এবং সুর দিয়েছেন শিল্পী আর ডি বর্মন।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে গান। গানটির সুরকার আনন্দ বক্সী এবং সুরকার শিল্পী লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। ছায়াছবি লোফার।

এবারের গানটি শুনবেন আপ আয়ে বাহার আয়ে এই ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে। গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার শিল্পী লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকর, এসপি বালাসুব্রমণিয়াম এবং সমবেত কণ্ঠে হম আপকে হে কন এই ছায়াছবি থেকে। গানটির গীতিকার শিল্পী রবীন্দ্র বাওয়াল এবং সুরকার শিল্পী রাম লক্ষ্মণ।
1: Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, let's start the fun.

শুনলেন লতা মঙ্গেশকর, এসপি বালাসুব্রমণিয়াম এবং সমবেত কণ্ঠে এই গানটি হম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারের গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং মনহর উদাসের দ্বৈত কণ্ঠে জানবার ছায়াছবি থেকে। সুরকার আনন্দ মিলিন্দ।

জানবার ছায়াছবি থেকে শুনলেন আলকা ইয়াগনিক এবং মনহরু দাসের দ্বৈতকণ্ঠে গানটি। এবারের গানটির শিল্পী এসপি বালা সুব্রমণিয়াম এবং আশা ভোঁসলে, ছায়াছবি অন্ধা কানুন, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার শিল্পী লক্ষ্মীকান্ত পিয়ারেলাল। এই গানটি দিয়ে আজকের মতো শেষ হচ্ছে হিন্দি ছায়াছবির গান। যেতে যেতে আপনার জন্যে এসপি বালা সুব্রমণিয়াম এবং আশা ভোঁসলের কণ্ঠে অন্ধা কানুন ছায়াছবি থেকে এই গানখানি।

শুনলেন হিন্দি ছায়াছবির গান। গানটি শুনলেন এসপি বালা সুব্রমণিয়াম এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে আন্ধা কানুন এই ছায়াছবি থেকে। এখানেই শেষ হল হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.0।

6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, দু এক পশলা হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 93% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 78%। গত 24 ঘন্টায় অর্থাৎ 7 জুলাই 2026 রাত 8:30 থেকে 8 জুলাই 2026 রাত 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.02 মিলিমিটার এবং 8 জুলাই রাত 8:30 পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ 0.02 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 9 জুলাই বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত বেদ থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাসে শুনবেন কৃষি সুপারিশ, বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন শিশুর ত্বকের যত্ন, বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা মস্তিষ্ক মন্থন, বলবেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান, শুনবেন প্রথম পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী বিধিকা রায়। 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে গ্রহণ করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী অতনু রক্ষিত। 9:00 বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় চয়নিকা ধারা ও অস্মিতা রায়। 12:00 নজরুলগীতি সুস্মিতা হাজরার কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী শরণ কুমার মজুমদার। 12:33 প্রথমে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, এরপর গ্রামীণ যুব অনুষ্ঠানে শুনবেন দাও ফিরে সে অরণ্য। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পবিত্র কুমার মণ্ডল। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহলে শুনবেন অন্দর সংবাদ, অতিথি অনন্যা মালিয়া, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 বাংলা আধুনিক গান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য এই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে পাঠদান করবেন হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের শিক্ষক কৌস্তভ দাস ও সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি

অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন আলোচনা ধর্মী অনুষ্ঠান, বিষয় বিশ্বায়ন ও সাঁওতাল। অংশগ্রহণে ডক্টর বিনয় কুমার সোরেন, ডক্টর সুবোধ হাঁসদা ও সুতালাল সোরেন। শুনবেন প্রথম পর্ব। 6:38 কৃষি কথার আসর, গবাদি প্রাণীর এসো বা খুরাই রোগ, এই বিষয়ে ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় গায়ত্রী অধিকারী ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, আকাশবাণী কলকাতা সংবাদ কেন্দ্র। 8:00 অনুরোধের আসর, 8:30 অন্যের সাথে শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর, এরপর হাতি চলাচলের পথ, এই বিষয়ে শান্তনু ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন খেয়াল ও ঠুংরি, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক। 9:30 বাংলা নাটক শেষ ঘোড়া, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা আশিস গিরি। 10:00 স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, শুনবেন বিশ্ব জনসংখ্যা দিবস ও পরে মস্তিষ্কের রক্তক্ষরণ বিপদ সংকেতগুলি জানুন, সংকলন ও সম্পাদনায় রূপময় কোলে। 10:30 নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা। 10:45 পুরাতনী, শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 শাওন ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং 11:10 শুনবেন সরোদ শিল্পী অতনু রক্ষিত। জানিয়ে দিলাম গীতাঞ্জলির অনুষ্ঠান সূচি, এরপর সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, সারেঙ্গি, শিল্পী পণ্ডিত রাম নারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাওন ভট্টাচার্য। 6:35 রামচরিত মানস পর্ব 166। 6:45 রজনীকান্তের গান, শিল্পী দীপা সান্যাল। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি সুস্মিতা হাজরার কণ্ঠে। 8:45 পুরাতনী, শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 9:00 লোকগীতি, শিল্পী শরণ কুমার মজুমদার। 9:10 রাজধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:12 সুরভি, পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন খেয়াল, শিল্পী মনোজিৎ মল্লিক।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি বিথিকা রায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন গুল গুলশান, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 9 জুলাই বৃহস্পতিবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়।

মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:12 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।